আকাশবাণী ভবানী পাটনা, সময় বর্তমানে প্রাতঃ 5:58:20। আজ শনিবার 1947 সপ্তাহ 2026 জুন মাসের 6 তারিখ। বিশ্ববান্ধব মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কু অশেষ ভক্তি প্রণতি তথা অগণিত শ্রোতাবন্ধুঙ্কু হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজর প্রথম অধিবেশন। কার্যক্রম আম কেন্দ্রু প্রচারিত হেউছি মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহার্জ যোগে, এফএম্রে 110.3 মেগাহার্জ এবং নিউজ অন এআইআর মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর মাঙ্গলিক।

পরবর্তীটি আওয়ার পাগল দিবানা কথাচিত্রর বেদকণ্ঠরি শান এবং সুনিধি চৌহান, গীতরচনা সমীর, সঙ্গীতা আনু মল্লিক।

আদিম বিচার কথা চিত্রর এথর শুনতু জোয়ালকণ্ঠরে সর্বেশ্বর এবং স্মিতা গীতরচনা চূড়ামণি চাঁদ সঙ্গীত পরিচালনা পঙ্কজ জাল কথাচিত্র আদিম বিচার।

শ্রোতা বন্ধু, আজি হচ্ছে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। আজ এই বিষয়ক নিয়ে মুখ্য প্রসঙ্গ রয়েছে। প্রথমে খাদ্য কু আখি আগে রাখি তাহার কিপর সুরক্ষা এবং আবশ্যকতা অনুযায়ী যোগাইবা আসন্ত জাণিবা। কৌশি ভোজি বা অন্নবণ্টন ব্যবস্থা কার্যক্রম যেপরিক বিবাহ, ব্রত, যজ্ঞানুষ্ঠান, শ্রাদ্ধ, গৃহপ্রবেশ, মুন্ডন, জন্মদিন উৎসব পাড়ে বিশেষভাবে ভোজিভাতর আয়োজন করা যাই থাকে। আবশ্যকঠার অধিক পরিমাণের অন্ন ব্যঞ্জন প্রস্তুত করা যাই শেষে সেসব নষ্ট হওয়ার বহুল দৃষ্টান্ত দেখা মিলুছি। আমা দাণ্ডের দিনে শুনা যাওয়া দিয়ে পাই বুণিলে দায়ী পড়িয়া ভূমিরে গোধন চরাই চকুলিয়া পণ্ডা মহাশয় চক্রভিক্ষা করুলে যাহা কানরে এ বাণী পড়ুলা সে চাউল প্রভৃতি ভোজনদ্রব্য বড় সম্ভ্রমতার সহিত আনি পণ্ডাঙ্ক ঝুলিরে অজাড়ি দিয়ে কৃত্যকৃত্য হেউথিলা। দান দেবাটাকে এক মহৎপণীয় বলে ধরা যাওয়া। দান দেবা ব্যক্তির অভিমান নথিলা কি নেবা ব্যক্তি নিজকে নিউন মনে করুনথিলা, বরং সেমানে সম্মানাস্পদ থিলে। দানদাতা হইতিবা যোগু দেবতামানঙ্কু দেব বলি কুহাযায়। সেমানে আম বাঞ্ছিত কামনাকু দান করতে, যাহা ভারতীয় সংস্কৃতির এক মহান অঙ্গ। ত্যাগকু মধ্য দানর অনুরূপ বলে কুহাযায়। তেণু বেদ উপনিষদরে কুহাযাইছি তেন ত্যক্তেন ভুঞ্জিথাহ যজুর্বেদ। ত্যাগপূর্বক উপভোগ কর, এহা এক আম সংস্কৃতির মহান গুণ। বেদ মধ্যে কহিছন্তি শতহস্ত সমাহার সহদ্র হস্ত সঙ্কি করা অথর্ববেদ। শহে হস্তরে ধন অর্জন করিপার, মাত্র হাজারে হস্তরে বিতরণ কর। দান লোক ও পরলোকরে বিজয় প্রদান করে থাকে। দান দ্বারা দেবতা মানে মধ্য মনুষ্য অধীনকু আসি থাকে।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। अधिक सूचना पाई वोटर हेल्पलाइन नंबर 1950 को कॉल करंतु किंबा वोटर सर्विस पोर्टल किंबा ईसीआई नेट आप रे बुके कॉल विथ बीएलओ सुविधार उपयोग करंतु। मुख्य निर्वाचन अधिकारी ओडिसांग द्वारा जनहित रे जारी।
4: पटनाटी विजय कुमार नायकों कंठरे गीत रचना सौरांशु पटनायक शिल्पी विद्युत प्रभाव पटनायकों कंठरे शुणे परवर्ती गीतटी गीत रचना गौरव पटनायक।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এত্র শিল্পী সঙ্গীতা গোস্বামীঙ্ক কণ্ঠরে, গীত রচনা রজনীকান্ত নায়ক।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আপনারা শুনছেন্তি কেতোটি সুগম সঙ্গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রম। আম কেন্দ্রর প্রচার হেউচি মিডিয়াম ওয়েভ্রে 248 মিটার তথা 1206 কিলোহার্টজ যোগে এবং এফএম মাধ্যমে 100.3 মেগাহার্জরে। আপনমানে আম কার্যক্রম নিউজ অন এয়ার এপ মাধ্যমে শুনিপারিবে। পরবর্তী গীতটি শিল্পী সুচিত্রা মহাপাত্রঙ্ক কণ্ঠরে, গীত রচনা প্রেমলতা সামল,

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষে দ্বৈত কণ্ঠের শিল্পী সঙ্গীতা গোস্বাই এবং সুচিত্রা মহাপাত্র, গীত রচনা নারায়ণ প্রসাদ সিং,

0: AIR at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আর গোটে কথা ভয়ন মানে যে আমার যেন ই প্রকৃতি কথা বেলে আমার পরিবেশ কথা এবে দেখন আমার পানিপাগ বদলি গলা না বর্ষা সময়ানে বর্ষা নিয়ে আসবার শীত সময়ানে গরম লাগুছি খরা তো এতে হচ্ছে যে সহিবি নি হেবার তো হেতির লাগি ই পরিবেশ নে সন্তুলন আনবা লাগি বেলে সবু ঠিক ঠিক সময়ানে ঘটু বেলে সবু ঋতু ঠিক সময়ানে আসু সবু কিছু ঠিক ঠিক ভাবরে ঠিক সময়ানে ঘটু হেতির লাগি আমকে একা চেষ্টা করবা লাগি পড়বা আর আমার লাগি বেশি সহজ কাম হচ্ছে গছ লগেবাটা তো হেতির লাগি যেতেবেলে বর্ষা আরম্ভ হইগলা বেলে গছ গোটে গোটে লগেবা লাগি নিশ্চয় চেষ্টা করমা তার কারণ হচ্ছে ই গছ থিলে একা আমি বঞ্চমু ই প্রকৃতি নেইথিলে আমার বি অস্তিত্ব নেই রহে ই প্রকৃতি বঞ্চি রহিলে আমি বি বঞ্চি রহিমু সেটা বি ভল করি ভয়ন মানে আমি টিকি আগ্নু কথা হইছিলু আমার পরিবার বিষয়নে পরিবারর লোকমানে কেনতা করি সুন্দর করি রহন মিলিমিশিকর রহন তাঙ্কর ভিতরে ভল বুঝামণা রহু আর ছোট ছুয়া মানে হেটাকে দেখি করি একা শিখবে যে আমার ঘরর বড় লোক মানে কেনতা করি মিশিকর রহুথিলে আর সে কথা সে মানে বি তাঙ্কর ভবিষ্যৎ নে শিখি করি সে মানে বি হেনতা করি রহেবে তাঙ্কর ভিতরে বি ভল ভাবনা আসবা তাঙ্কর ভিতরে স্নেহ শ্রদ্ধা রহবা ভয়ন মানে এবে বি আমার শহর নে হো কি গাঁ নে হো পরিবার মনকর নে তাঙ্কর আর্থিক স্থিতি ভল বি নেই থাই মাতর সেমানে কেতে শান্তি নে রহুচন বড় লোক মানকর কথা মানি করি কেনতা করি চলবা কথা তাকরঠু শিখুচন নিজর কাম ভল করি করসন যেতকি বি হো বেশি নেই আশা হন যেতকি মিলসি হেতকি নে কেতে খুশি নে রহেসন জিনটা কি আমি সবে শিখবা কথা হেনতা কেতে পরিবার অছন জিন্ন কি শাশ বহু ভিতরে কেতে সুন্দর সম্পর্ক অছে সেটা দেখলে আশ্চর্য লাগসি এবে যুগর প্রভাব নে পড়িকিনা শাশু বহু ভিতরে বি ভল সম্পর্ক নেই না বেশি গুড়ে পরিবার হেনতা অছে জেন কি হেটা দেখবা লাগি মিলুছি ভাউজ ননদ ভিতরে বি ভল সম্পর্ক নাই না আর গোটে গোটে পরিবার অছন জেন শিক্ষা অছে সংস্কার অছে পয়সা নেই থু মাতর সেমানে কেতে সুন্দর করি চলি জানুছন হেতির লাগি পরিবার মানে বেলে যৌথ পরিবার মানে বঞ্চি করে রহিছে হেন্তি তো ভয়ন মানে বেশি কথা চর্চা করবা লাগি ইচ্ছা হেসি আপন মানকর সনে ভাব দিয়া নিয়া বি কেতে মধুরে তো ই সুন্দর সম্পর্ক কে নিকিনা বেলে গোটে সাধা সিধা গোটে সরল বহর মনর কথা জানমা আসন ইঠানে গোটে ভয়ন সনে কথা হি করি
1: ভনী নমস্কার
2: নমস্কার
1: আপন কেনতা অছন
2: ভাল আছে
1: আপন কি স্বাগত আমার নারী মহল কি
2: ধন্যবাদ
1: প্রথমে আমি আপনকর পরিচয় জানবা লাগি চাইবো আপনকর বিষয়ে কিছু কহন বলে আপন কানা করসন আর এনতা কেন কাম আছে জেনটা কি করবা লাগি আপনকে বেশি ভাল লাগছে
2: মোর না সরিতা বারি মো তো রোষে করাই ভাল লাগছে
1: হ্যাঁ
2: মো গোটে গৃহিণী আমার জয়েন্ট ফ্যামিলি আছে
1: আপনকর তাহলে জয়েন্ট ফ্যামিলি বলে আপন মানে মিশি করে রহেছন সমস্ত যে কি কি রহেছন
2: আমার ঘরে শাশু আছেন শ্বশুর দেড়শুর আর আমি তিনজন ঝিও স্বামী আবু
1: ও আপন মানে সব মিশি করব যে মিশি করুচন যে কেনতা লাগুছে
2: বহুত ভাল লাগছে মিশি কর রহলে উটা অলগা
1: মাতার কো আপন দেখিবে বলে আজি কালি হেনতা মিশি কিনা রহবা লাগি লোক বি নেই চাহবার বেশি করি লোক
2: হ্যাঁ হ্যাঁ আজি কাল লোক চাহছন অলগা হলে হলে মিশি কিনা রহলে যেতে খুশি সমস্ত সাথ সেটা ভাল লাগা
1: যে কেন কেন সুবিধা মিলসি আপন কে যে আপন কে ই জয়েন্ট ফ্যামিলি ভাল লাগছে
2: জয়েন্ট ফ্যামিলি বলে দেখো গুটে জন কান অসুবিধা হলা বলে আর জন হেল্প করবা সেটা হলে জয়েন্ট ফ্যামিলি রহ বিশেষ
1: আজিকালি তো দরদাম বি বড়ি গলা না তারপরে নেসে কি এমতি অনেক বলে এটা অনেক পরিস্থিতি আছে যেনটা কে দেখি করি কি লোক মানে চাহুছন আমি অলগা রহমু বলি করি তো ই বিষয় না আপন কানা কহবে
2: চাহুছন লোক মানে হেলে মোর মতন তো জয়েন্ট ফ্যামিলি কাম সবু মিশি কিনা রহলে খরচা অধিক হিসি বসন সিনা সব লোক মিশি করে কলে জানি নেই যে খরচা সবকর যে জানা আইকা কলা সব লোক মিশি কিনা খরচা কলে যায়
1: যে ভনী আপনকর পরিবারে সিনা সমস্তে বুঝুছন যে সমস্তে মিলে মিলি মিশি কিনা খরচ করুছন
2: হ্যাঁ এটা সৎ কথা বাকি বাকি লোক মনে অলগা নাকি নেই যে অধা লোক ভাবছন যে নেই আমি অলগা রয়েছ ভালো লাগবা ভাবছন হ্যাঁ অলগা রহবার কথা লাগা নিজে কানা গোটা অসুবিধা হলে নিজে একা করবারটা সব জ্বর হো জানা হো ছুয়াকে জানা হো নিজে সব এটা করবাটা মিশি করে গোটে থেলে কা নাকি সব লোক কাকে জ্বর হলা কাকে এলা হেল্প করবে সব লোক পুরা মিশি করতে ভাল
1: আর কিন কিন সুবিধা মিলসি মিশি কর রহলে আপন কহন আপন বলে মিশি কর রহেছন কি নেই হেতির লাগি
2: আর বলে দেখো সুবিধা হলে গাঁ সব

হিন্দি কথা চিত্র গীতের কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী ভবানীপাটন কেন্দ্রর। সমীর গীত রচনা ও যতীন ললিত সঙ্গীত সংযোজনার দ্বৈত কণ্ঠে গাইছেন অলকা ইয়ে কুমার সানু। কথাচিত্র সিলসিলা হে প্যার কা।

0: ଚିଠି। শ্রোতা বন্ধু, এই সুমধুর সঙ্গীত পরে আসন্তু আগকু বড়িবা আমার দ্বিতীয় পর্যায়কু। দ্বিতীয় পর্যায়ে রয়েছে আজ দিনের বিশেষত্ব সম্পর্কে কিছু তথ্য। শ্রোতা বন্ধু, ক্যালেন্ডরর প্রতিটি তারিখ পছরে কিছু না কিছু ইতিহাস, কিছু নূয় শিক্ষা লুচি রহিথায়। আজির দিনরে মধ্য ভারতীয় ইতিহাস পাই এক অত্যন্ত গৌরবময় দিন। 1674 মসিহারে ঠিক এই দিন মহারাষ্ট্রর রায়গড় দুর্গরে মরাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজকর রাজ্যাভিষেক হয়েছিল। আমি সমস্তে শিবাজীঙ্ক বীরত্ব ও সাহসিকতার কাহিনী শুনিছু, কিন্তু আজির সমাজ ও শাসন ব্যবস্থা পাই তাঁকর সবুঠারু বড় অবদান হেউছি তাঁকর লোকাভিমুখী প্রশাসন। জনে দক্ষ প্রশাসক ভাবরে সে অষ্টপ্রধান বা আট জন মন্ত্রীঙ্ক মণ্ডলী গঠন করেছিলেন, যাহাকি আজির ক্যাবিনেট ব্যবস্থার এক প্রতিরূপ। চাষীমানঙ্ক পাই সুদৃঢ় টিকস ব্যবস্থা এবং মহিলামানঙ্ক প্রতি সম্মান, এসবু তাঁকর এক সুস্থ সমাজ বিজ্ঞান এবং নির্মাণ প্রশাসনর পরিচয় দিয়ে। আজি বি যেউ যুববর্গ দেশর প্রশাসনিক সেবার যোগ দেবার স্বপ্ন দেখুছন্তি, সেমানঙ্ক পাই শিবাজী মহারাজঙ্কর পরিচালনা দক্ষতা এক বিরাট প্রেরণা।
1: যুববন্ধু, জুন 6 তারিখকু মধ্য সমগ্র বিশ্বরে বিশ্ব কীট দিবস বা ওয়ার্ল্ড পেস ডে ভাবরে পালন করা যায়। বোধহয় শুনিবাকু টিকে আশ্চর্য লাগুথিব যে পোক মাছিঙ্ক পাই পুনি গোটে দিবস কাহিকি, কিন্তু প্রকৃতরে জনস্বাস্থ্য এবং কৃষিকু বঞ্চাইবা পাই এই দিনর বিশেষ গুরুত্ব রয়েছে। আম জীব বিজ্ঞান ও পরিবেশরে কিছু এমিতি কীট বা পেস্ট অছন্তি, যেপরিকি মশা, মূষা, অসরপা কিংবা ফসল নষ্ট করুথিবা পোক। এমানে আমার ঘর, আমার স্বাস্থ্য এবং আমার চাষ জমি পাই বড় বিপদ সৃষ্টি করন্তি। ম্যালেরিয়া কিংবা ডেঙ্গু ভলি ভয়ঙ্কর রোগ এই কীটমানঙ্ক দ্বারা হি হইথায়। তেণু বিজ্ঞানসম্মত উপায়ে কিপরি আমি কীট নিয়ন্ত্রণ বা পেস্ট কন্ট্রোল করিপারিবা এবং এক সুস্থ তথা রোগমুক্ত পরিবেশ গড়িপারিবা সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করিবা হেউছি আজি দিনর মুখ্য বার্তা।

উতে সুবন্দনা শিল্পীবান হেলে শশাঙ্ক শেখর মহাপাত্র এবং সঙ্গীতা মহাপাত্র। হিন্দি ভক্তিগীত প্রচার করিব রাতে 8:15। কার্যক্রম স্পোর্টস ক্যান রাতে 8:30। স্পোর্ট

0: প্রতি ও বদ্ধ
1: एक इको सिस्टम में कैसे स्पोर्ट्स के लिए एक विचार, स्पोर्ट्स के लिए मंथन हो, चिंतन शिविर में हम ये आने वाले दो दिन में ये करने जा रहे हैं कि 2000 का जो अलग होगा उसको मेजबानी करने का भी अवसर हमें प्राप्त, हम इन रूप में कर रहे हैं आने वाले समय में हम कैसे स्पोर्ट्स इकोसिस्टम को विश्व दृष्टि बहुत गर्व करता है।
0: शिविर सब ऊपर भिन्न মুখ্য কৃষ্ণ স্বরূপ বচ্চ কইছন কর্তৃপক্ষ এনডিএমএ কর্তৃপক্ষ ও শ্রী বচ্চ কইছন
2: उसमें दूसरी इंडियन ओपन, इसलिए कि
0: ব্রিক্স বিপর্যয় বিপদ হ্রাস কার্যগোষ্ঠীর দুই নম্বর বৈষয়িক বৈঠকর সফলতা বাবদে গণমাধ্যমকে সূচনা দিয়েছিলেন। ব্রিক্স সম্মিলনীতি খাস করে ছটা বিষয়বস্তু উপরে আলোচনা করা যাইতিলে বলি স্বতন্ত্র রিলিফ কমিশনর রাজেশ প্রভাকর পাটিল কইছন। ওড়িশা গলা 10 বছর ভিতরে ভিন ভিন প্রাকৃতিক বিপর্যয় সফল মোকাবিলা করি করি পূর্ণ প্রশংসা পাইছে। বিপর্যয় বিষয় পূর্বানুমানকে আহুরি সঠিক করবার উপরে প্রাধান্য দিয়া যাইতিলা বলি শ্রী পাটিল কইছন। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। রাজ্যের ভিন ভিন জিল্লা উপখণ্ড ব্লক আউ তহসিলর মূল ওড়িয়া না সংশোধন উপরে সরকার পদক্ষেপ নেইছন। রাজস্ব ও বিপর্যয় পরিচালনা বিভাগ অধীন গঠিত বিশেষজ্ঞ কমিটির দুই নম্বর বৈঠকটি 50 নু এতকা জায়গার নাকে সেমানকর মূল ওড়িয়া উচ্চারণ আউ ঐতিহাসিক পরিচয় অনুসারে পরিবর্তন করবারকে সুপারিশ করা যাইছে। কমিটির সুপারিশ অনুসারে কলাহান্ডি জিল্লার জুনাগড়া কন্ধমাল আউ সুন্দরগড় জিল্লার বণাইগড়া ভাবে নামকরণ করবার প্রস্তাব রয়েছে। ভুবনেশ্বর আজ নীতি নির্ধারক শক্তি বিশেষজ্ঞ বিকাশকারী আ কৃষি ক্ষেত্রর প্রতিনিধি মানুষ নেই ওড়িশার জলবায়ু সহনশীল অভিবৃদ্ধি লাগে এগ্রি পিভির সম্প্রসারণ শীর্ষক গোটে উচা দরজার কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। উপমুখ্যমন্ত্রী আ কৃষি আ কৃষক সশক্তিকরণ মন্ত্রী কনক বর্ধন সিংহ কর্মশালাকে উদ্ঘাটন করি এগ্রি পিভি ওড়িশার স্বচ্ছ শক্তি লক্ষ্যকে আগকে বড়াবার সহিত চাষী মানকর আয় বড়াই পারবা। কর্মশালাটি রাজ্যে কৃষি ও শক্তি ক্ষেত্রের মিলিত অভিবৃদ্ধি বিষয়ে আলোচনা করা যাইছে। কলাহান্ডি জেলা ভবানীপাটনাঠানে আকাশবাণীর 90 বছর পূর্তি পালিত হয়েছে। এই অবসরে গোটে পদযাত্রা করা যাইছিলা। কার্যক্রমটি মুখ্য অতিথি ভাবে সিআরপিএফ কমান্ডান্ট যোগ দিকে কইছেন সূচনা ও প্রসারণ ক্ষেত্রটি আকাশবাণীর গোটে খাস পরিচয় রয়েছে। স্বাস্থ্য সচেতনতা সহিত দরিয়া ইলাকান রহুতবা লোকমানকু নিরন্তর সেবা যোগাবার্তি আকাশবাণীর ভূমিকা গুরুত্বপূর্ণ। বরগড় জিলান ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর বাবদে

0: পরবর্তী কার্যক্রম বনানী।
1: প্রধানমন্ত্রী সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা। এই যোজনার লক্ষ্য বিদ্যুৎ বিল সহিত বায়ুমণ্ডলরু অঙ্গারকাম্লকু হ্রাস করিবা, সোলার স্থাপন করিবা, অক্ষয় শক্তি ক্ষেত্রে বিপ্লব আনিবা। সবুজ শক্তি উৎপাদনকু প্রাথমিকতা দেউছন্তি সরকার। আজি হি পিএম সূর্য ঘর যোজনা পাই আবেদন করন্তু, নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু এবং 1,38,000 টঙ্কা পর্যন্ত সবসিডি পাআন্তু।
2: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 ମେ 2026 ରୁ 28 ଜୁନ୍ 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রমকু এইটি রখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।